নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। কিপ দ্য আর্থ গ্রিন, সবুজ রাখো পৃথিবীকে, বা পৃথিবীকে সবুজ রাখুন। বর্তমান সময়ে এই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের যোগান, গাছপালা আমাদের শুধুমাত্র বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজ কার্বন ডাইঅক্সাইড বাতাসে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই গাছপালায় কমিয়ে আমাদের পরিবেশকে নির্মল রাখে। অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে হুহু করে। পর্যাপ্ত বনায়ন সঠিক সময়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, তাই তো অনেক বেশি মাত্রায় গাছ লাগানোর দিকে আমাদের জোর দিতে হবে। বন্য প্রাণীর বাসস্থান জঙ্গল বা গাছপালাই হলো পশু পাখির একমাত্র প্রাকৃতিক বাসস্থান। সবুজ প্রকৃতি ধ্বংস হলে বন্য প্রাণীরা বিলুপ্ত হয়ে যাবে, শুধু তাই নয়, মানুষের অস্তিত্বও বিপন্ন করবে। আজকে আমাদের পৃথিবী কি ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে, তা আজ আমরা অনুধাবন করছি এই হুহু করে তাপমাত্রা বেড়ে যাওয়ার দেখে। তবে এ সময়ে কি করণীয়? আমাদের করণীয় রয়েছে কিছু পদক্ষেপ, খুব বেশি না। প্রতিদিন একটি ফাঁকা জায়গায় বা বাড়ির ছাদে কিছু গাছ লাগানো উচিত। প্লাস্টিকের ব্যবহার একেবারে কমিয়ে জিরোয় আনতে হবে। এই প্লাস্টিক বাইরে ফেললে মাটির উর্বরতা নষ্ট হয়, সেই দিকটাও আমাদেরই লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য এক সৃজনশীল, সুস্থ, দূষণমুক্ত পৃথিবী রেখে যেতে হবে। আজই গাছ কাটার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাতে হবে। কিভাবে আমরা যেন ভুলে যাই, প্রকৃতির মাঝেই তো মানুষের প্রাণ অন্তর্নিহিত আছে। এই প্রকৃতি বাঁচলে তবেই তো মানুষ বাঁচবে, এই ছোট্ট কথাটা আমরা কিভাবে ভুলে যাই। বাজারে অক্সিজেনের সিলিন্ডার কিনতে গেলে কত পয়সা লাগে, কিন্তু বিনা পয়সায় প্রকৃতি আমাদের প্রতিনিয়ত প্রতিস্পন্দনে হাটের এই বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দিয়ে যাচ্ছে তার মূল্য আমরা বুঝতেই পারছি না। তাই আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে আরও সবুজ আর সুন্দর করে রাখি।

0: মানুষ মানুষের জন্যে।
1: সত্যি তো মানুষ মানুষের জন্য। শুনছিলাম এই গানটি আমরা ভূপেন হাজারিকার কণ্ঠে। এখন বলি স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে কিছু কথা। এক কদম স্বচ্ছতা কি ওর, পরিচ্ছন্নতার দিকে আরও একটি পদক্ষেপ। ভারত সরকারের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিচ্ছন্নতা অভিযান। 2014 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর 145তম জন্মবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এই মিশনটি আজ ভারতের একটি সফল জন আন্দোলনে পরিণত হয়েছে। মূল উদ্দেশ্য ছিল উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ করা, গ্রামীণ ও শহর এলাকায় শৌচাগার নির্মাণ করে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাসকে সম্পূর্ণ বন্ধ করা। বর্জ্য ব্যবস্থাপনা, শহরের কঠিন ও তরল বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহার করা, পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের আচরণগত পরিবর্তন আনা। এই মিশনের দুটো ভাগ ছিল, একটি গ্রামীণ একটি শহরে। গ্রামীণ হচ্ছে একটি জলশক্তি মন্ত্রকের অধীনে গ্রামীণ ভারতের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিকে উন্নত করার কাজ করে, আর শহরে এটি আবাসন আর নগর বিষয়ক মন্ত্রকের অধীনে বর্জ্য ব্যবস্থাপনা এবং শৌচাগার নির্মাণের কাজকে তদারকি করে। যেখানে সেখানে আবর্জনা বা প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে গিয়েই ফেলে আসতে হবে। পচনশীল অপচনশীল বর্জ্য আলাদা করে রাখতে হবে। নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগকে প্রতিরোধ করতে হবে। তবেই তো স্বচ্ছ ভারত মিশনের এই মিশন যথার্থ সার্থক।

0: শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি। এখন শুনুন দূষণমুক্ত পৃথিবী এই প্রসঙ্গে একটি কথিকা। কথিকাটি আমরা শুনব ঝর্ণাকরের কাছ থেকে।
1: প্রতিটি মানুষ আজ দূষণমুক্ত পৃথিবীর জন্য ব্যাকুল। আমাদের চারিদিকে এমন কোনো জায়গা নেই যেখানে দাঁড়িয়ে বুক ভরে মুক্ত বাতাস নেওয়া যায়। আকাশে বিষ, বাতাসে বিষ, জলে বিষ, বিষে জর্জরিত পৃথিবী যেন আজ নীলকণ্ঠ হয়ে গেছে। এর ভবিষ্যৎ কি? বিশ্ব বিবেক আজ কঠিন প্রশ্নের মুখোমুখি। আজকের পৃথিবী যন্ত্রসভ্যতার বিষ ও বাষ্পে দিশেহারা। দূষণের অক্টোপাস পৃথিবীর সব রক্ত যেন ধীরে ধীরে শুষে নিচ্ছে।

গভীর গভীরতর অসুখ আজ। বর্তমানে বিশ্বের পরিবেশবিদদের কাছে সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয় হল পলিউশন বা দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ। পরিবেশের বিশুদ্ধতার ওপরেই কিন্তু নির্ভর করছে দূষণমুক্ত গড়ে তোলা। পৃথিবীর গাছপালা, নদী, পর্বত, আকাশ, মাটি, বাতাস, এই সব নিয়েই পরিবেশ। এই পরিবেশকে রক্ষা করতে হবে মানুষের বাঁচার তাগিদে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। অর্থাৎ মানুষকে বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনই প্রয়োজন।

দূষণমুক্ত পৃথিবীতে। এখন কথা হচ্ছে পরিবেশ বলতে কি বোঝায়। এক কথায় পরিবেশ হলো প্রাণের ধারক, জীবনী শক্তির যোগানদার। ব্যাপক অর্থে প্রাণী জগৎ এবং প্রকৃতির সমন্বয়ে সৃষ্ট হয় এই পরিবেশ। মানুষ তার প্রাণ ধারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে পরিবেশ থেকে। প্রাণীজ এবং অপ্রাণীজ পরিবেশের মিলনে জীবনের ভারসাম্য বজায় থাকে আর পৃথিবী হয়ে ওঠে সুন্দর, হয়ে ওঠে দূষণমুক্ত, বাসযোগ্য। আবার পরিবেশ হলো অনন্ত জীবন চেতনা। আন্তর্জাতিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক, শিক্ষানৈতিক, এই সকল পরিবেশ মিলিয়ে সৃষ্টি হয় জীবন চেতনা। তাই ব্যক্তির চরিত্র গঠনে, ব্যক্তিত্বের বিকাশে পরিবেশের প্রভাব বিশাল। জীবনের নিয়ন্ত্রক শক্তিও হলো এই পরিবেশ। খুবই উদ্বেগের সঙ্গে বলতে হচ্ছে এই গুরুত্বপূর্ণ পরিবেশ আজ নানা কারণে দূষিত হয়ে যাচ্ছে। আজকের দিনে সারা পৃথিবীতে এক টালমাটাল অবস্থা। একদিকে সমগ্র বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রগতির দিকে, আবার অন্যদিকে স্বাভাবিক পরিবেশ হচ্ছে বিঘ্নিত, প্রদূষিত। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের পার্থিব বস্তুর চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে এত উন্নতি হওয়া সত্ত্বেও জনসংখ্যা কিন্তু কমছে না, বরং বাড়ছে দ্রুত, যাকে বলা হয় জনবিস্ফোরণ। ফলস্বরূপ চাই আরও খাদ্য, আরও বস্ত্র, আরও বাসস্থান, আরও চাকরি। অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে আরও কলকারখানা, যাতে বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থান করা যায়। এই শিল্পায়নের ফলে বর্ধিত কলকারখানার জন্য প্রদূষিত হচ্ছে নদ, নদী, বায়ু। এমনকি যে গঙ্গা জল সদাই শুদ্ধ, যা সর্বপাপ হরণকারী, সকলকে করে শুদ্ধ, আজ সেই গঙ্গা জলও দূষণের কবলে। সামুদ্রিক জলও দূষিত। অতিরিক্ত পরিমাণে জাহাজ, স্টিমার, বার্জ সমুদ্রে চলার জন্য তার তেলে দূষিত হয়ে যাচ্ছে সমুদ্রের জল। তাই বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীরা আজ বিপদগ্রস্ত। অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করার জন্য বন কেটে তৈরি হচ্ছে বসত। এখন আর একতলা বাড়ি নেই, তৈরি হচ্ছে বহুতল গৃহ, আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে স্বাভাবিক পরিবেশ। এই একবিংশ শতাব্দী আধুনিক শিল্প ও প্রযুক্তির যুগ। এখন সময় খুব মূল্যবান। একদিকে জনসংখ্যার বৃদ্ধি, অন্যদিকে সময়ের অভাব। তাই তৈরি হচ্ছে দ্রুত থেকে দ্রুততর গতির যানবাহন, নানা প্রকার ইলেকট্রিক্যাল গ্যাজেট ইত্যাদি। যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং শব্দ, কলকারখানার বর্জ্য পদার্থ, যখন তখন উচ্চ শব্দে ব্যবহৃত মাইক্রোফোন, যত্রতত্র মলমূত্র ত্যাগ অনবরত প্রদূষিত করছে বিশ্বভরা প্রাণের পৃথিবীকে। পরিবেশ দূষিত হলে মানব জীবন বিপন্ন হয়, তার ব্যক্তিত্ব সুস্থভাবে বিকশিত হতে পারে না। শব্দ দূষণের ফলে হৃদরোগগ্রস্ত ব্যক্তিরা আরও অসুস্থ হয়ে পড়ছে। দূষিত বায়ুর ফলে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া দুর্লভ হয়ে যাচ্ছে বাতাসে। এছাড়াও বিভিন্ন প্রকার দূষণ প্রতিনিয়ত মানব জীবনকে করছে বিপন্ন, করছে অসুস্থ, আবার সেই পৃথিবীর গভীর গভীরতর অসুখ আজ। পরিবেশকে রক্ষা করতে না পারলে দূষণমুক্ত পৃথিবী কেবল স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে নয়। তাই এই দূষণমুক্ত অভিযানে সকলকে এগিয়ে আসতে হবে। তবে আশার কথা, জনসাধারণও এই বিপজ্জনক পরিবেশ সম্বন্ধে সচেতন হচ্ছে। বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই দূষণ রোধে গভীর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
যেমন বৃক্ষরোপণ,

0: প্লাস্টিক বর্জন, বাড়ি এবং কলকারখানার বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলা, নদীর জলকে প্রদূষিত না করা, যানবাহনের পলিউশন চেক করা, সরকারি প্রদূষণ নীতিকে পালন করা ইত্যাদি। অর্থনৈতিক উন্নতির মাপকাঠি শিল্পকরণ, তাই শিল্পের সংখ্যা বাড়বে। তবে মালিকদের লক্ষ্য রাখতে হবে যে এই কলকারখানার দ্বারা যেন পারিপার্শ্বিক বসতির কোনো ক্ষতি না হয়। গাড়ির চালকের সচেতনতা বাহন থেকে নির্গত কার্বন মনোঅক্সাইডের পরিমাণ কম করতে পারে, শব্দ দূষণকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং পেট্রোলের সীমিত ব্যবহারে কিছু পরিমাণ জ্বালানি আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করা যেতে পারে এবং সেই সঙ্গে পারিপার্শ্বিক আবহাওয়াকেও বিশুদ্ধ রাখতে পারে। জীবন ও পরিবেশ একে অপরের পরিপূরক। আগামী প্রজন্মের জন্য প্রয়োজন একটি সুন্দর স্বচ্ছ পরিবেশ। এই পৃথিবীতে আনন্দ উজ্জ্বল পরমায়ুর অধিকারী হতে গেলে পরিবেশকে রক্ষা করতে হবে। সুস্থ পরিবেশে সুস্থ মানুষ গড়ে ওঠে। একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষায় আগামী পৃথিবীকে আলোর পথ দেখাবে। একটি চারাগাছ ও একটি মানব শিশু দুজনেরই স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত জল, আলো এবং বাতাস। একটি সুন্দর দূষণমুক্ত পরিবেশই পারে শিশুকে মহিরুহে উত্তীর্ণ করতে। এই মুহূর্তে মনে পড়ছে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কয়েকটি ছত্র। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পৃথিবীকে বসবাসের উপযোগী গড়ে তোলার জন্য আমাদের সকলেরই এরকম দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। এই দায়বদ্ধতা নিয়ে মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই এই পৃথিবী হয়ে উঠবে দূষণমুক্ত।
1: শুনছিলেন দূষণমুক্ত পৃথিবী, এই প্রসঙ্গে একটি কথিকা। কথিকাটি শুনছিলাম আমরা ঝর্ণা করের কাছ থেকে।

এই জীবনের পথ যতই আঁকাবাঁকা বন্ধুর হোক, বন্ধু আমাদের চলতেই হবে। আর চলতে চলতে আমিও পৌঁছে গেছি আজ অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। নমস্কার, শুভরাত্রি।